মাংছিয়া ইউলদু ওই ওই টু চুকুইয়া লাপচাদ মানে মেঘা অতীতে ইয়াং প্রাথমিক স্কুল সেরমিন তো অতীতে চকসি ইয়াং টু চুকুইয়া লাপ তো তাং যাতে অয়া ইয়াং ফেতালে তাং মিক অতি ফিল হয় দয়ারু লাপকা ইয়াং ফেতাল অয়া দি পাঁচুই গা তানা সু লাপচানি ইয়াং অয়া ফিতায়ালা তাঙ্গুসা ইয়াং খঞ্জি ইয়াং ওই কাজা শেষের তো লাপতুন্ডা অতি মাথিয়া ইয়াং ফিতালা তাংনা রিগাং পিও ঋষিক রামপুর সরহান শিমলা অতু চাই জগা জিনমায়ারু টুয়ালা লাপতু তাঙা ফিতায়ালা তাংপু মুল্লাতে মিয়া মিলাপ চাই অয় খাংবি দয়া খাংবি লাহায়া কাতি জিন পরতাঙা থা থালোই জিয়া ইয়াং লাপচা মিনাং মেতি খাক ছিনমুরাং ইয়াকপু চাই মিয়া টুয়ালা লাপতু ফিতারু তাঙা পিতি কি এ লাভ দেখেন টুইয়া মিনা মেতি জাগরুক কাইয়কা দি খাহুলা তা আসি সেনায়াং হয় মিয়ালা মিনা মেতি দিমু ছাই লাভ চাতে জরুর ইয়কা ইয়াং টু লাভ দেখেন ইয়া ঋষিকুন ডাক্তার ইঞ্জিনিয়ার ইয়াং বাউ ছাই অতুক ছাই গোয়া ছিনমু ছিনমু কা ইয়াং দুসরো ক্ষেত্র লা খয়া গোয়া ছাই ইয়কা পিতি ইউল কি মিয়া জাগরুক কা ইয়াং রোয়া দিছু তাং থিং কি টুয়া ইয়াং ইয়ে লাভ চে ফিল ফিতালা রয় ইয়াং ওই থারিং বইলা ডয়া ফিল্লা চুকসি না খারমে ড্রা দিয়া টুয়া তেন ওই সরকার কা সোমা সোমা যোজনা দি নাম বোলা টুয়ালা লাভ চালে ফিলা তঞ্জিও কয়াং টুয়ালা চুই লাভ চা ফিলা মাং দু তাং যে ফিলা চি চিও কোসেন ডিজিটাল শিক্ষা ছাত্রবৃত্তি যোজনায় তেয়াং ইয়ে লাভ চা ফিলা ওই পুস্তকালে কি সুবিধায় কা তনবাগা স্মার্ট কক্ষা ওরং অত চৌসি দি টুয়ালা দিমু ছাই ইয়ে লাভ চা ফিলা দিকা ওই সরকার সুমিনাং মেতি তালোয়া সোমা তরিকা ছায় টুয়ালা লাপচে ফেলা তন দেখা ইয়ে তে লাপচে তে মিনাং মেতি খাক চিনমু চিলা সেনা দি চিকপু হয় সমাজ কি ইয়ারকিত ফিলা শিক্ষা গিলা ইয়ে লাপচে টুয়ালা ইয়ারকি ইয়ংচা ইয়ন্দন চুয়া ফিলা তেন হয় লু ইয়ালা মাঝে তালা অতিলা সুরক্ষিত পড়চিকা দি মিনাং মেতি খামচো জরুরি ওকা তিনশোলা হয় পিতি নাং দু লাভ দেখেন সদা লগাতার থা বড়াই কা পুন্ডা দিসু হয় সরকার কি শিক্ষা অভিভাবক বিদ্যার্থী থা হয় রুচি ছায় হয় টুয়া ইয়াং থৎপা ছায় দি লেহা কা ফেকা দিসু টুয়া ধুজলা হয় পিতি নাংলা শিক্ষা কা থা মাং দু পুন্ডা ইয়ে লাভ চায় টুয়ালা ফিতাল তাঙা জিমেয়া খাউ ছাই কা তাঙা অতে থা হয় দি শিক্ষা তে মিনা মেতি দিম ছাই বড়াই কা পুন্ডা অতীতে থা হয় মিজেলা ইয়াং দিমু চুয়া ফিলা ইনো ইয়াং ওই শিংলি লাহা ফেনা ইয়ে লাভ দেন তে হয়লা দিমু চাই তরকি কা ইয়া চিলা সেনে হয় ইয়ে মে লাভ জেনে হয় চিক যা হা খোনা মে কাই দি চুকসি ফেচা ইয়াং টিয়া থা ইয়ে লাভ চি থেনে ইয়াং হয় সোশ্যাল মিডিয়া এলা তায়া নি চুকসি না তেনে শিংলি লাহা ফেনা হয় তাজি ফেচা হয় ইয়ে মে লাভ জেনে তেনে ইয়াং চিক যা হা খোনা মে কা অতীতে দি ইয়ে লাভ চাতে থা থাং তিয়া মিনা মেতি খাক ছিনমু জি ইনো তেনে পিতি লুংবারু ইয়াং ইয়ে কা থা থালোয়া টুয়া মিনা মেতি জাগরুক কা ফুচি ওকা ইয়ে লাপচে ফিলা দিতে থাং ইয়াং স্পিতি কি শিক্ষা কি করলা ছিংনি সুমসু আইন ইকি নামুলা থা আনে কুমারী দর্জে কি লুঞ্জন পুজি নেন্দা যা

যা শুনে থারে লোগি সারি তবে শেয়ারি আওয়াজ দে। তা দেখেছি হামে গলবাত লাগেন কর দে, তা এক সেই ফেসলো লেনালে জরুরি আ সবর ডানো আর সোচি সমঝে আ কদম চকনো, দুচিয়ে গল শুনে পর অন্তিম ফেসলো আপি লেন চাই। দুচিয়ে দবাবা দি আয়া ফেসলো লেনো আজকে বক্ত দি ভরি লোক দোস্ত পরিবারে দবাবা দি আয়া আপনে ফেসলে লেয়া। সৌ যো সোচা কি লোগে কে বোলনো, পর সচ তো যো আ কি আগর হামে আপনে জীবে নেই শুনে তা জিন্দগি দি হমেশা পস্তাবোনো। তাই জরুরি আ কি হাম আপনে ফেসলে আপু চাই লেনে, তই তেতে জিম্মেদারি বি আপি চকনে চাই। জেবে হামা ভিতরে আত্মসম্মান হওয়া তা মারো আত্মবিশ্বাস বি বড়া, তা হামে বিনা ডরিয়া আগো বড়ি। এক মাঠি যে শিখ এক কথা কি একই বেড়ে এক ছোট তো জলে হামেশা দুজি গল মাননে আদত দে, সো আপনে স্বপ্নে ছাড়িয়া দুজি অনুসার চালা তো। পর একই দেড়ে তেউয়ে সোচে র কি এবে তেউয়ে আপনে জীব শুনন, তেউয়ে আপনো মনপসন্দ কাম চুনন, তাই আস্তে আস্তে সো সফল গওয়ে। তা এটা কা হামলে শিখ মিলা কি আগর হামে আপু গায়ে ভরোসো করি তা হামে আপনো জীবন বদলে সকি, তা হামা আপু গায়ে তেউয়ে আপনে জীব শুনন, তেউয়ে আপনো মনপসন্দ কাম চুনন, তাই আস্তে আস্তে সো সফল গওয়ে। তা এটা কা হামলে শিখ মিলা কি আগর হামে আপু গায়ে ভরোসো করি তা হামে আপনো জীবন বদলে সকি, তাহা মা আপু গায়ে বিশ্বাস ডায়া আপনে ফেসলে কদর করনে চাই।

তা সারদা শর্মে গায়ন এই লোকগীতা সাথে মারে কার্যক্রম খতম হয়ে বক্ত কয়ে তা মলে দেয় ইজাজত সবই কার্যক্রম শুনে আড়ালে ঝুমকি তরফাকা রাম রাম কার্যক্রমে প্রস্তুতকর্তা দেয় দীপক কুমার।